ফেজাবা শুনু জহি আবে ওলগান নেল হাস নামাগি উরঙ্গ সানরা ওলগান জুরহ লগা।